পুরপুনাই কমেলের দো আবহো আদিবাসী কুদো মনুজিয়ে তাতাকুয়া এতো এনে তো কোগেবু অতং পাঞ্জা হুজুগ তেন লেখা চিরগেলোয়া পরব করে আকো চিলিকে কো বঙ্গাবুরুকেন সেবা সাড়া কেনা ইনকাগে না আনেবার হো মু বঙ্গাবুরু তান সেবা সাড়া তানা আবু এ মাগে পরব বা পরব প্রকৃতি লোতে সানায় গুণায় গাতি গাতি গাপাতি সাগাই সম্বন্ধ মেনা প্রকৃতি লোগে তাবু উড়ি উড়ং পরব পুনাই কো সুলেং সেটের হুজুগে ডুমসু ডুমবে মুতুর সুলান সারজম বা ইমিতে গে তাবু বা পরব হবানা ওড় হিতে বাবা হেরপাড়া অমনিয়ান তাইমগে আগম বঙ্গা হেরক পরব সেটেরা পরব কো রিয়া ইপেন ইপেন মাহাত্ম মেনা লেকাতে হেরক পরব রিয়া মাহাত্ম বেনগা গিয়া কাজি কুরাং করে আয়ুমুয়া সি বায় মেয়াম নামেয়া কাজি এসো সারিনো গে আদাওয়া সি রেদো নামো গিয়া সিলে রেদো বাবা বিতি হন গাঁড়া কো এমান নামোয়া মেনদো সিতেন রে লেন্ডা চিদু গেন্ডা ওড়ো এসো হুড়িং হুড়িং জিও জানতু কো এমান সিটো তাবো গিয়া এন রে জোকা দুসিয়ে কো হবানো না নেন দুসিয়ে আত্মে লাগিন হেরো পরব রে বোদা কবু বঙ্গা কোতনা নাইল পাঁলতে ওতে সি চাটা সি পাড়া তান রে হবান দুসিয়ে কো এতে দুউন লাগিদ হেরক পরব বু বঙ্গা বঙ্গা এতনা ইনামেনতে বঙ্গাতান তাঁরে আয়ের পাড়ে নাইল ওতের বু সি দাঙ্গে চি অর বিদতে এবু অসল দো নেন পরব নাইল ওডো পাঁল রে পাঁলেতে হবান দুসিয়ে কো আত্মে লাগিদ বঙ্গা ওতনা ইনামেনতে নেন হেরক পরব রে বঙ্গালে জিলু দো নাইল সাপ্তান কো ওডো পাঁল লেকান আউজার চি হাতিয়ার মেনা তেন হো কুগে জমেয়া কুই হন চি এরা কদো হেরক পরব বঙ্গা জিলু দো কাকো জমেয়া বঙ্গা তান তা রে বঙ্গা কি বোদা বোদা দিরিং গো বোদা দিরিং কবু এম সামনাং তা ওডো উড়ি কিং ওয়া তা হার বেটা রুয়ে লে কিং রে দিরিং কো সুনুম কিংয়ে অসল দো নাইল পাঁল গে হোমো রেদো দিরিং লোতে সাগাই জড়িয়ে কেনে নেন ও তালামালারে মিডো হন কাটায় মাডা বেটা লে চি জনম লেন ওরে তিকি এড়া আনতেয়া এসু দরকারা ইনকাগে সি চাটা সি পাড়া তাইম হিতে হের অমন লে রে হেরো পরবেনতেয়া এসু জাতি গরজোয়া হন হুবায়ান রে চিলিকা আবুরে বিসি রিয়া মানাতিং মিনা ইনকাগে সি চাটা সি পাড়া তাইম হিতে জাং হের অমন তারে দুসিয়ে চি বিসি তালাও আবু ইনামেনতে আউরে হেরো পরবাকান সময় নির্বীর নামচারা তান করে গাড়াকুটি দাগ জাপা তা কো সেনমাডা বেটালে রে গাড়াবিং কো আয়ার তিগে চাতলম কো হাঁস আনতায়া গাড়া দাগ